নিউজনিয়ার প্রোগ্রাম বাংলা ভাষায়, এখন ভালো ভালো সঙ্গীত, খবর আর অনেক রকম ভালো প্রোগ্রাম শোনা যাচ্ছে। আমিও শুনছি আর আপনারাও এর সাথে যোগদান করুন।